0: Fred.
1: Fred
0: จะจะกันดีไหนกับ Fred
1: มีมีนกเคยไหมนกเคยมากันดีม
0: าAwas mi, sabere loro mi, bungkusin mi. Ya, ya ma ya. Sabar bahasa santimi loro ya mi ya.
1: Iya.
0: Kayang.
1: Wadon,
0: wadon. Wadon, wadon.